আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু এতিয়াৰ বিভিন্ন দায়িত্বত আছে ডিউটি ৰুমত প্ৰিয়াংকী দেৱ চৌধুৰী নিয়ন্ত্ৰণ কক্ষত আতিকুর রহমান বিশ্বদেব স্বর্গিয়ারী আনোয়ার আলী আর ইমরান হুসেন ট্রান্সমিটারত অজয় আনন্দ আর বিপুল কলিতা এফ এম ট্রান্সমিটারত কোস্ট অব দাস আর স্টুডিওত মই জ্যোতি হাজরিকা এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু বন্দনা।

হরিওম শরণর কণ্ঠর ভজন কীর্তি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পৰিচিতি।

সন্ধিয়া 6:10 কৃষি জগত অনুষ্ঠানত রেশম কৃষির বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে এটি আলোচনাত ভাগ লব ডক্টর মানুষী পরি হাজরিকা আহমেদ আর ডক্টর নির্মালী বরাই, প্রযোজনা উৎপল বরার। 5:20 চাহ গছর মাঝে মাঝে অনুষ্ঠানত পরিষ্কার পরিচ্ছন্নতা আর চাহ শ্রমিক এই সম্পর্কে মনালিসা তাঁতির সৈতে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ অঞ্জু দাসর। দিনের 12:30 ফোন ইন লাইভ আইডিওর বুলনি অনুষ্ঠানত যোগাভ্যাসের সৌন্দর্য চর্চা, এই বিষয়ে যোগ বিশেষজ্ঞ দীপিকা কলিতার সৈতে কথা পাতিব পরিণীতা শইকীয়ায়। 1:30 বাদ্য সংগীতর অনুষ্ঠানত বিপুল বরুয়ার পরিচালনার সুর সমলয়। 10:00 জীবন সুরভী অনুষ্ঠানত অবসরপ্রাপ্ত শিক্ষক বনুরাম কলিতার সৈতে হওয়া সাক্ষাৎকার।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠের এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি

সেন্টার ফর কালচারেল রিসোর্সেস এন্ড ট্রেনিং নামৰ সংগঠনে সাংস্কৃতিক প্রতিভা সন্ধান বৃত্তির বাবে সংগীত, নাটক, চিত্রাঙ্কন, ভাস্কর্য আদি বিভিন্ন ক্ষেত্রত অধ্যয়নরত 10-14 বছর বয়সর শিশুর পৰা আবেদন বিচাৰিছে। নির্বাচিত সকলক বছৰি 3,600 টাকাক জলপানি আর অধ্যয়নের মাচুল প্রদান করা হব। অগ্রগতির ভিত্তিত প্রতি দুবছরের মূরে মূরে এই জলপানির মেয়াদ বৃদ্ধি করা হব। বিতং তথ্য আর প্রপত্রর বাবে www.ccrtindia.gov.in এই ওয়েবসাইট সাব পারে। আবেদনের শেষ তারিখ

প্রিয় শ্রোতা, এগারী লেখক, সাহিত্যিক, ভাষাবিদ, গবেষক অধ্যাপক ভীমকান্ত বড়ার আজি উপজা দিন। 1951 সনের 26 মে তারিখে তেখেতর জন্ম হয়েছিল। পিতৃ নাম আছিল রূপেশ্বর বড়া আর মাতৃ নাম সোনপাহি বড়া। তেখেতে শিবসাগরের ডিমু হাইস্কুলের 1968 সনত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত উত্তীর্ণ হয়। শিবসাগর কলেজের 1969 সনত প্রাক বিশ্ববিদ্যালয় পরীক্ষাত উত্তীর্ণ হয়। তেখেতে শিবসাগর কলেজের পরাই অসমীয়া বিষয়ত অনার্স সহ 1973 সনত স্নাতক পরীক্ষাত

0: পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর, রূপালী লহর।
1: নমস্কার, রূপালী লহরের আজির খণ্ডটিলে আপনাক স্বাগত। আজির রূপালী লহরত পুলক ব্যানার্জিয়ে কণ্ঠদান করা সিনেমার দুটিমান গীত শুনিম। এই বিষয়ের কিছু কথা আমালৈ লিখি পঠাইছে মৃণাল কুমার বরাই। পুলক ব্যানার্জিয়ে কণ্ঠদান করা প্রথমখন অসমীয়া সিনেমা আছিল জঞ্চমহলিয়া পরিচালিত দূরণীর রং। সংগীত পরিচালক আছিল অজিত সিংহ। তেওঁ গোৱা প্রথমখন অসমীয়া সিনেমার এই প্রথম গীতটিরই তেওঁ অসমীয়া সিনেমার গীতক এটি সুকীয়া মাত্রা প্রদান করেছিল।

0: রূপালী লহর অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানটির পরিবেশন আর প্রযোজনা আছিল ঋতুপর্ণ দাসর।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
1: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
2: পিছে এনে যত্ন কত পালি?
1: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
2: ও,
1: তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি?
2: নহয় ও,
1: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
2: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
1: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
4: ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরে করব। হ্যাঁ, চ্যাম্পিয়নশিপ আছে নাকি? আরবিআই কয়, জানি লোক সতর্ক হোক।
3: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in-ত নতুন ভাৰত

সন্ধিয়া 6:10 কৃষি জগত অনুষ্ঠানত রেশম কৃষির বাণিজ্যিক সম্ভাবনা এই সম্পর্কে এটি আলোচনাত ভাগ লব ডক্টর মানসী পরি হাজরিকা আহমেদ আর ডক্টর নির্মালী বরাই। প্রযোজনা উৎপল বরাৰ।

0: পরাগ কুমার ভট্টাচার্যর গীতর কথা আর অবনীরঞ্জন পাঠকর প্রযোজনারে সেয়া আসিল দেবযানী দাস।
1: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলে অনুরোধ করা হল।
2: হ্যাঁ, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
3: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচারি পাইছো।
2: কোন ঠাই?
3: গুৱাহাটীৰ ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
2: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
3: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
4: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
3: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
5: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: সুধীর দাসর গীতর কথা আর প্রযোজনারে অনুষ্ঠানত এইবারর শিল্পী অতুল মেধি।

0: কার্যসূচী স্বাস্থ্য বিভাগ মাজুলীর সহযোগত 20 মে'র পৰা 28 মে'লৈকে ঋতুস্রাব পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হয়েছে। এই সন্দর্ভত শুনো আমার সংবাদদাতা বিকাশ শইকীয়ার পৰা।
1: জিলা কার্যক্রম সমন্বয়ক পল্লবী মরাঙে আঠধরা সভাখনিত সমল ব্যক্তি হিসাবে উপস্থিত থকা স্বাস্থ্য বিভাগের পরামর্শদাতা বাণী শইকীয়ায় ঋতুস্রাবর সময়ত মানি চলবলগিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর আহারর প্রয়োজনীয়তা আর শারীরিক মানসিক যত্নর কৈশোর অবস্থাত গর্ভধারণের ক্ষতিকারক প্রভাব, ইয়ার সামাজিক আর স্বাস্থ্যজনিত সমস্যা আর HIV ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সম্পর্কেও বিস্তৃতভাবে ছাত্রীসকলক অবগত করে। সভাত জিলা মিশন সমন্বয়ক কুকি বড়ুয়াই বাল্য বিবাহর কুফল, শিক্ষার অধিকার আর সমাজত নারীর শক্তিকরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে। সভার অন্তত ছাত্র ছাত্রীসকলের সঙ্গে মত বিনিময় পর্ব অনুষ্ঠিত হয় আর স্বাস্থ্য সচেতনতা সম্পর্কীয় বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
0: জিলার রেহরূপত আজিলৈ ইমানেই, কাইলৈ আন এখন জিলার সঙ্গে পুনর লগ পাম এই একে সময়তে। নমস্কার।

0: যেতিয়া বিএ সন্মান সহকারে পাঠ্যক্রমরে পাশ করিলো, তেতিয়া মই গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত অসমীয়া বিভাগত নাম ভর্তি করে পড়ার একটা ইচ্ছা আছিল। কিন্তু পিতাই মানে বারে বারে কয় যে তো চাকরি বিচার আর ইউনিভার্সিটিত বিশ্ববিদ্যালয়ত কেন তোক পড়াম, গতি তই চাকরিকে হেৰি কর, ঘরখনের অবস্থা এয়া, কারণ যেখিনি খেতির মাটির ধান সেখিনিরে বছর জোড়া করে ইফেলে পরিয়ালও বাড়িছিল, আমার পাঁচজন ভাই ককাই আর এজনী ভনী, দেউতাকৰো পড়া শুনা আছে, আর গতি খেতি মানে মাজু আছিল, ককাইদেউ আছিল, ইতিমধ্যে ঢুকাইছে ককাইদেউ, তেও পুলিশ বিভাগত চাকরি করেছিল। ঠিক তেনেকে বিএ পাশ করার পিছতেই মানে চাকরি এপ্লিকেশন দি হেৰি করলো, মানে অপ্রাদেশিত স্কুলেই হোক বা প্রাদেশিক স্কুলেই হোক, সরকারি স্কুলে যতে মানে আসাম ট্রিবিউনখন দ্বিতীয় পৃষ্ঠাটো চাও, শিক্ষকৰ মানে শিক্ষক শিক্ষকতা জীবনটোয়ে মই ব্রত বুলি ভাবি লৈছিলো, আসলতে অন্য চাকরিত ইমান মন নাছিল। গতি শেষত গৈ প্রথমতে মানে মোর হেৰি হল টংলা ছোৱালী হাইস্কুলৰ, তেতিয়া এই ডেপুটেশন ভেকেন্সিত এটা পোস্ট ওলাল সংস্কৃত বিষয়ের শিক্ষক হিসাবে, সেইটোত মই 15 জনমান ইন্টারভিউ লৈছিল, 15 জনমান পরীক্ষার্থীর ভিতর মই উত্তীর্ণ হলো সেইটো হেৰি ইন্টারভিউ, তাতে মই যোগদান আরম্ভ হল টংলা ছোৱালী হাইস্কুল। আর তারপর প্রায় 2 বছরমান তাত শিক্ষকতা করার পিছতেই এই যিজন মানুষ পড়িবলে ডেপুটেশনত গৈছিল তো ঘুরি আহিল, আহাত মোর হেৰিটো অফ করে দিলে, পিছত তারপরে মই ওলাই আহি আকৌ দরখাস্ত দিবলৈ ধরিলো, এইবুলি দরখাস্ত দি কুমারী কাটা ছোৱালী হাইস্কুলত আকৌ মই পালোগৈ। তাত চাকরি শিক্ষকতা করে থাকতেই মই তেতিয়াৰ পৰা দরখাস্ত দিয়া মানে বাদ দিয়া নাই, সেইখনো অপ্রাদেশিত স্কুলেই আছিল, 200 টাকা কোনো মতে মাহেকীয়াকে দিছিল 200 টাকা, আর টংলাত দিছিল টংলা ছোৱালী আছিল 150 টাকা কয় মাহিলী দরমহা। এই তেতিয়া কুমারীঘাটত থাকতেই মই শিলঙৰ শিলং বিদ্যালয়ের শিক্ষকতার চাকরির বাবে হেৰি পালো, এডভার্টাইজটো পালো, বিজ্ঞাপনটো পাই উঠি দরখাস্ত দিলো, দি উঠার পিছত কিছুদিন পিছতেই ইন্টারভিউর কারণে মোক মাতিলে তালে স্কুললৈ, আর তেতিয়া শিলংলৈ কোনো দিন গৈ পোৱা নাই, সাহা কৰি শিলংলৈ গলো, তেতিয়া আছিল ট্রান্সপোর্ট অসম রাজ্যিক পরিবহন নিগমের ট্রান্সপোর্ট আছিল, আর মেঘালয় রাজ্যিক পরিবহন নিগমের ট্রান্সপোর্ট আছিল, আর বল্টন বাজারের বাস বাস আস্থানত টিকট কাটিলো 9 টাকা আছিল তেতিয়া ভাড়া, এই 9 টাকা ভাড়ায় গৈ পালো, গৈ উঠি শিলংয়ের টুরিস্ট হোটেলত থাকিলো ৰাতিটো, পিছদিনা পুৱা
1: অকলে গৈছে নে কোনোবা গৈছে,
0: অকলে গৈছো মানে বুকুত হাঁহ বান্ধিছো, আর হোটেলত থাকিলো ৰাতিটো, পিছদিনা পুৱাই 10টা বজাত পুৰা ইন্টারভিউ আছিল শিলং বিদ্যালয়ত, তাতে প্রায় 30-25 জনমান হেৰি আছিল পরীক্ষার্থী আছিল ইন্টারভিউ দিয়া হেৰি, আর তেনেকে ইন্টারভিউ দিলো, দিয়ার পিছতেই মই ভাবিছো ইমান ক্যান্ডিডেটর ভিতর কত আর ইয়াত পাম শিলংত, কিন্তু কেদিনমানের পিছতে কি আহিল এই সেখান আহিল হেৰি টেলিগ্রাম আহিল, টেলিগ্রাম আহিল, টেলিগ্রাম লিখলে যে আপনি সোনকালে যোগদান করক,
1: সেইখন শিলং বিদ্যালয়খন তেতিয়া অসমীয়া ভাষাত
0: অসমীয়া মাধ্যমৰ
1: আছিল,
0: অসমীয়া মাধ্যমৰ আছিল,
1: অসমীয়া মাধ্যমৰ আছিল,
0: এখন
1: প্ৰাদেশিকৃত স্কুল আছিল,
0: প্ৰাদেশিকৃত আছিল, তাতে আমি মই যোৱাৰ মুহূৰ্ততে ষ্টেণ্ড কৰিছিল, কোনোবা এজন নামটো মই পাহৰিলো,
1: এটা সময়ত তাৰ ফলাফল বা ৰিজাল্ট মেট্ৰিকৰ ভাল আছিল,
0: খুব ভাল আছিল
1: আমি জনাত, হয় তাত কিমান বছৰ শিলং বিদ্যালয়ত আপুনি কিমান বছৰ,
0: শিলং বিদ্যালয়ত মই 6 বছৰ থাকিলো,
1: 6 বছৰ
0: থাকি চিন্তা কৰিলো যে তেতিয়া মই ইকান সিকানকৈ গম পাইছিলো, আৰু আমি নিজেও তেতিয়া মেঘালয় শিক্ষক সন্থা বলে একটা সন্থা গঠন হয়েছিল, আর সন্থাটে সরকারক দাবি উত্থাপন করে আছিল আসলতে পেনশন তো দিব লাগে, এনেকে এইবিলাক কারণত ভাবিল নাই অসমত দরখাস্ত দি থাকো চাকরির কারণে, সুবিধা হয় যদি যাম ইয়ার শিলংয়ের পর, এই সৌভাগ্যক্রমে 1989 চনত সেইদরে মই তাত অসমত সরকারি স্কুলখনৰ কৌপাটি এখন মানে ক্ষুদ্র ভারত বলে কোয়া হয় কৌপাটিখন, সাধারণতে ক্ষুদ্র ভারত মানে ভারতবর্ষের যেমনকিটা প্রায়বিলাক জনগোষ্ঠী সেই কৌপাটি সেই জনগোষ্ঠী
1: দরং জেলাতে,
0: দরং জেলাতে আছিল, হয় তেনেকে কৌপাটির বল্লভ ভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেইখনত মই যোগদান করলোগে,
1: অবসর অবসর
0: পরে
1: গেল, তারপর দীঘলীয়া।

0: ছপা কবিতা তরঙ্গ আলোচনী হিচাপে প্রকাশ পাইছিল। আর তারপিছতেই মই অসম আন্দোলনের ভিত্তিত চক্রবিহু নামের এখন নাটক লিখেছিল টংলাত থাকতে। আজরি সময়ত মানে টংলাত থাকতে মই এনেকুৱা কৰিছিলোঁ, মই স্কুলত পাঠদান করার উপরও মই দিনের পুয়ার ভাগত দুটা টিউশন লৈছিলোঁ ছাত্র ছাত্রী, আকো সন্ধ্যালৈকে প্রায় নমান বজালৈকে টিউশন হেৰি, তো দরমহা কম 150 টাকা, সেইখিন চলিব নয়, গতি মই ভাবিলো নয় টিউশন লব লাগিব। আর টিউশনত মই ইংরাজি বিষয়টা পাঠদান করেছিল মেট্রিক পরীক্ষার্থী সকলক সেই সময়, গতি তেতিয়া সেই সময়ত 9 বজালৈকে মোৰ পাঠদান কার্য চলে, তারপর নিজে রন্ধা বড়া করে খাও আর তারপরে কি করো আকো রাতে প্রায় 12 বজামানে কলম চলাও
1: লিখে
0: দেখ। এই 84 চনত নাটক লিখিল চক্রবিহু, লিখি সভা
1: প্রথম নাটক
0: তারপর যেটা মই গৌপাটির বল্লভ ভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হেরি করো যোগদান করো, মো কিছু সংখ্যক সেই নাটক দেখি কয় যে এই সপা নকরে কিয় অসম আন্দোলনের ইয়াত হেৰি আছে বিষয়বস্তু আছে ইয়াত, মই তো হাঁ করব নো বহু ভাবি চিন্তি কি করল গৌপাটিত থাকতেও কিন্তু টিউশনের কিছু অল্প হেৰি উপার্জন করেছিল, যেটা মই মঙ্গলদৈ ছপাশালত গৈ সেই চক্রবিহীখন দিল ছপা করবলে, আর 1500 কপি ছপা করল, ছপা খরচ এটার তুলনায় কম আছিল 10,000 টাকা গৈছিল। আর 1990 চন যেটা মানে 89 গল শিলংয়ের গৈ 90 চনত সেই ছপা করল, গড়ি উঠি যখন বিদ্যালয়ের বটা বিতরণী সভা তাতে দলগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষগী মানে মাতি লই গলো, নিমন্ত্রণ দি লই গলো তখেতর হতুয়াই আসার আলী মোহাম্মদ আসার আলী আছিল, তখেতে সেই কিতাব উন্মোচন করেছিল 1990 চনত। সেই 1500 কপি কিন্তু মোর গোটেই হেৰি হয়েছিল, 1500 টাকা দাম আছিল, 10 টাকা রেহাই মিলত মই দিছিলো, বিক্রি হয়েছিল গোটেই।
1: সুন্দর প্রথম সমাদর লাভ করেছে, আপনি কৈছে যে মঞ্চস্থ হয়েছে,
0: মঞ্চস্থ হয়েছে পূর্ণ নাটক সাদ্দাম হুসেনের পাশে 2008 চনত হয়েছে, মণিকাঞ্চন থিয়েটার বলে একটা এই উজনি অসমের একটা ভ্রাম্যমান থিয়েটার গোষ্ঠী, সেই এদিনাখন মোর ওসরলৈ আহিল এই প্রযোজক গৰাকী পুলক ফুকন, আহি উঠি কলে যে আপনি আমার সরসাপুরি অঞ্চলত মঞ্চস্থ করব পরাকি এই এখন নাটক লিখক, এই সাদ্দাম হুসেনের ফাঁসি আর রমজান অর্জুন এই দুইখান নাটক প্রথম এখন লিখিল, লিখি উঠি ভাবিল তো আকো কলে যে আর এখন লিখক, এখন তো ভাল হয়েছে
1: চলছে
0: এইভাবে দুখন নাটক লিখিল।
1: আর আপনি একাঙ্কিকা নাটক কেবাখনো লিখেছে,
0: হয় হয়
1: তেজর জখলা, নিশার সপন, মাটির পুতলা, বধ্যভূমির জোন, এনেকা ধরনের একাঙ্কিকা নাট এইবিলাক আপনি স্কুলত মঞ্চস্থ
0: করেছেন? স্কুলত করেছো, কলেজতো করা হয়েছে, কলেজত এই তেজর জখলাখন অসমের বিভিন্ন ঠাইত মঞ্চস্থ করে পুরস্কার পাইছে, পোৱাৰ পিছত আৰু সেই মঞ্চস্থ করা এই অভিনেতা সকলে কি করে চিঠি লিখেছে, তেতিয়া আর মোবাইল নাছিল সেই সময়ত, এই চিঠি লিখি মানে মোক হেৰি কৰিছে, উৎসাহ উদ্দীপনা দিছে এনেকুৱা নাটক আৰু লিখক এইবুলি মোক উৎসাহ দিছিল।
1: এই নাটকৰ লগত আপুনি কাব্য গ্ৰন্থ লিখিছে, প্ৰবন্ধ সংকলন আছে আপোনাৰ, উপন্যাস লিখিছে কেইবাখনো, গল্প সংকলন লিখিছে, পৌৰাণিক কাহিনীও আপুনি লিখিছে, পুৰাণৰ মৌকোষ বুলি আপুনি লিখিছে, পুৰাণৰ অমিয়া সুৰ বুলি লিখিছে, পুৰাণৰ ৰঘৰা বুলি লিখিছে,
0: গতিকে
1: এই যিবিলাক গ্ৰন্থৰ প্ৰতি আপোনাৰ গ্ৰন্থ ৰচনাৰ প্ৰতি পঢ়া লিখাৰ প্ৰতি এটা বেলেগ ধৰণৰ আকৰ্ষণ আমি দেখিছোঁ, প্ৰায় 2 কোটিমান পুথি হ'ব চাই প্ৰকাশ হৈছে,
0: 3 কোটি
1: সংখ্যাটো কম নহয়, এটা আপুনি নিৰন্তৰভাৱে লিখি
0: নিৰন্তৰভাৱে তাৰমানে মোৰ পাঠকৰ যিটো আকৰ্ষণ
1: হয়
0: সেই আকর্ষণবিলা মই লক্ষ্য করল, সাধারণত কোনবিলাক পুথিতে কোনখিনি মানুহে পড়ে ভাল পায়, সেইমতে মই 18খন পুরাণ কিনিলো, 18খন পুরাণ কিনি 18 পুরাণখনের আকর্ষণীয় কিছুমান কাহিনী বাছি নির্বাচন করলো, চুটি চুটি কাহিনী, আর সেইবিলাক মোৰ নিজৰ ভাষাত সহজতে বুঝিব পৰাকৈ লিখিলো, লিখি ছপা করলো।
1: আর একটা ডাঙৰ কাম আপুনি কৰিছে, আপুনি অসমীয়া সংস্কৃত শব্দকোষ লিখিছে, অভিধান
0: সংস্কৃতৰ শিক্ষক হিচাপে মই ছাত্ৰ ছাত্ৰীসকলক এই সংস্কৃত বিধানখন দিব পৰা নাছিলোঁ। এখন যিখন উলিয়াইছিল আনন্দৰাম বৰুৱা

মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধন অধিনিয়ম 2026 দাখিল করে। এই অধিনিয়ম দাখিল করে মন্ত্রী শ্রীশর্মায় কয় যে বিজেপি মিত্রজোঁটক এইবার নির্বাচন রাজ্যখনের 50% লোকে ভোট প্রদান করেছে। ভোটদাতাসকল প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রীগিয়ে কয় যে এই নির্বাচন বিজেপি মিত্রজোঁটে 1 কোটি মানুষের ভোট লাভ করেছে। রাজ্যখনের কোনো জাতি জনজাতিক বাদ দিয়ে বিজেপিয়ে এই যাত্রাত অকলে জয়লাভ করা নাই বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীগিয়ে কয় যে রাজ্যের জনসাধারণে বিকাশ আর সুরক্ষার বিজেপি মিত্রজোঁটক বিপুল ভোটদাতারে জয়যুক্ত করেছে। ভাষণ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী জুবিন গার্গর প্রসঙ্গ উল্লেখ করে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী বিধানসভার প্রক্রিয়া আর কার্য পরিচালনার নিয়মাবলীর 69 নিয়মের অধীনত উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধন অধিনিয়ম 2026 জড়িয়ে তৎকালীনভাবে বিধায়ন প্রণয়ন করবলগিয়া হওয়া পরিস্থিতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিবৃতি প্রদান করব। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় আজির সদনতে উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধন বিধেয়ক 2026 উত্থাপন করবলে অধ্যক্ষর অনুমতি বিচার আর বিধেয়ক উত্থাপন করব। ইয়ার পাছতে কালি বিধায়ক বিশ্বজিৎ ফুকনে উত্থাপন করা আর বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ে সমর্থন করা রাজ্যপালের ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাব সন্দর্ভত আজি অসম বিধানসভার সদস্যসকলে তেওঁৰ প্ৰতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রস্তাব গ্রহণ করব। বিধানসভার অধিবেশনত কালি মহিলা আর শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী অজন্তা নেওগে মহিলার বাবে 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকরী করার উত্থাপিত সংকল্প প্রস্তাব সন্দর্ভত আজি আলোচনা অনুষ্ঠিত হওয়ার এই সংকল্প প্রস্তাব পারিতকরণের প্রস্তাব করব। উল্লেখযোগ্য যে মন্ত্রী শ্রীমতী নেওগে কালি এই প্রস্তাব উত্থাপন করে কয় যে দেশের আধা সংখ্যক নাগরিক মহিলা আর মহিলার উন্নতি নিশ্চিত নহলে দেশের প্রগতি সুনিশ্চিত নহয়। মহিলার অধিকার সুরক্ষিত করার এই সংরক্ষণ অতি প্রয়োজনীয় বলেও মন্ত্রী নেওগে প্রকাশ করে। উল্লেখযোগ্য যে কাইলৈ বিধানসভার অধিবেশনের অন্ত পৰিব। অসম বিধানসভা 2026 নির্বাচনত নিজ নিজ সমষ্টিত জয়লাভ করা শাসনাধিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির বিধায়কসকলক আজি গুয়াহাটির পাঞ্জাবাড়ী থকা শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত হবলগা এটা অনুষ্ঠানত দলের তরফের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানা হব। সন্ধ্যা 6 বজাত হবলগিয়া এই অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়ার দলটির কেবাজনো জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকিব। উল্লেখযোগ্য যে ক্রমাগত তৃতীয়বারলে বিজেপি নেতৃত্বত রাজ্য NDA সরকার গঠন হয়েছে। দলটির নবনির্বাচিত বিধায়কসকলের ভিতর নতুন সদস্যর সংখ্যা 24 জন হওয়ার বিপরীতে 4গৰাকী মহিলা নেত্রী আছে। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গর রহস্যজনক মৃত্যুর গোচরত ন্যায়াধীশ শর্মিলা ভূঁইয়ার বিশেষ ফার্স্ট ট্রেক আদালতে আজি 7 জন অভিযুক্তর বিরুদ্ধে গোচরের ধারা আরোপ সন্দর্ভত রায়দান করব। অভিযুক্ত সকলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারাত বিচার চলিব সেয়া আজি নির্ণয় করা হব। উল্লেখযোগ্য যে সিঙ্গাপুরত শিল্পীগীর রহস্যজনক মৃত্যুর পাছত বিশেষ তদন্তকারী গোটে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, শেখরজ্যোতি গোস্বামী, অমৃত প্রভা মহন্ত, পরেশ বৈশ্য আর নন্দেশ্বর বরাক গ্রেপ্তার করেছিল। ইয়ার পাছতে বিশেষ তদন্তকারী গোটে 7গৰাকী অভিযুক্তর বিরুদ্ধে কেইবাটাও ধারাত ভারতীয় ন্যায় সংহিতার বহুকেটা ধারা অভিযুক্ত করে আদালতত অভিযোগনামা দাখিল করে। পরবর্তী পর্যায়ত রাজ্য সরকারের অনুরোধ মর্মে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে গঠন করা ন্যায়াধীশ শর্মিলা ভূঁইয়ার ফার্স্ট ট্রেক আদালতত দৈনন্দিন ভিত্তিত জুবিন গার্গর মৃত্যুর গোচরের শুনানি প্রক্রিয়া আরম্ভ হয়। এই শুনানিত জিয়াউর কামার নেতৃত্বাধীন বিশেষ লোক অধিবক্তার দলে অভিযুক্তসকলের বিরুদ্ধে গোচরের ধারা আরোপের সপক্ষে যাওয়া দিনসমূহ যুক্তি প্রদর্শন করে। ইয়ার বিপরীতে ভিন ভিন অধিবক্তায় অভিযুক্তসকলক নির্দোষী আখ্যার ভিন্ন যুক্তি আগবায়। এনে যুক্তিযুদ্ধর পাছতে ন্যায়াধীশ শর্মিলা ভূঁইয়ার আদালতে 7 জন অভিযুক্তর বিরুদ্ধে গোচর ধারা আরোপের উপর রায় প্রদানের আজির দিন ধার্য করে। সামাজিক মাধ্যমত শিশুর সুরক্ষা আর গোপনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে আরক্ষী রাজ্যের বিদ্যালয়সমূহলে বিশেষ পরামর্শাবলী জারি করেছে। ইয়ার জড়িয়ে বিদ্যালয়সমূহের শিক্ষক তথা অন্যান্য কর্মচারীক AI মার্ফিং, গ্রুমিং, সাইবার বুলিং ইত্যাদি সম্পর্কে অধিক সজাগ হবলে আহ্বান জানায় শিশুর নাম, শ্রেণী, অবস্থিতি বা ফোন নম্বর জাতীয় ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমত শেয়ার করার বিদ্যালয় কর্তৃপক্ষক বিরত থাকবরক্ষী পরামর্শ দিছে। তদুপরি সাইবার অপরাধের পর রক্ষা করবলে শিশুর সহজতে চিনাক্ত করবা ফটো বা ভিডিও পোস্ট করার বিপরীতে দলীয় ফটো, মুখমণ্ডল অনুজ্জ্বল করার ফটো পোস্ট করবলে দিহা আগবাইছে। আনহাতে শিশুয়ে অংশগ্রহণ করা অনুষ্ঠানের স্থান ত্যাগ নকরবলৈকো বিদ্যালয়সমূহক বিশেষভাবে সতর্ক করে দিয়া হয়েছে। এতিয়ার বাতৰি ইমানে, পরবর্তী বাতৰি 12:05 শুনবলৈ পাব।

0: ইয়াতে মই যদি সৌন্দর্য চর্চার বিষয়ে কব যাও তেনেহলে সৌন্দর্য চর্চার কারণে কিছুমান আসন খুব বেশি ভাল হয়, যে সূর্য নমস্কার যদি আপনি রেগুলার অভ্যাস করে।
1: এইখিনিতে তার মাজতে কৈছো এটা আমাৰ মেসেজ আহিছে অপরাজিতা গোস্বামীয়ে, তেখেতে খুঁজিছে কোনবিলাক যোগাভ্যাসৰ দ্বারা আমাৰ শারীরিক আৰু মানসিক সৌন্দর্য অটুট রাখিব পাৰিম, নিশ্চয় জনাব বলি আশা করলো। আপনি আরম্ভ কৰিছে,
0: মই আরম্ভ কৰিছো, এইটো বাইদেউ গমে পাব। তো শারীরিক যদি আমি কো সূর্য নমস্কার অত্যন্ত উত্তম যদি কৰিব পাৰে, এইখিনিতে একটা সবরে প্রিকশন থাকে, কোনে কব পাৰে কোনে কৰিব নোৱাৰে, এইখিনি বিষয়ে অনলাইনত জনাটো অকণমান অসুবিধা। তো সেইখিনি আপুনি ধৰি লওক ভাল এজন প্রশিক্ষকৰ ওচৰত গৈ গম পাব। তো সূর্য নমস্কারটো কৰিব যদি পাৰে, 10-12টা সূর্য নমস্কার যদি আমি সেট কৰি দিওঁ আমাৰ কাৰণে অতি উত্তম, তেতিয়া বেলেগ আসন নকৰিলেও হয়। আর যদি কোনোবা সেইটো কৰিব নোৱাৰে তেনেহলে ভুজংগ আসন ভাল, পাদহস্তাসন ভাল, অধমুখ শনাসন ভাল, ধনুরাসন ভাল, তারপর আমার সেতু বন্ধন আসন আছে, উষ্ট্রাসন আছে, এনেকা ধরনের আসন পে আমার সৌন্দর্য চর্চা মানে খুব মানে আমার মুখের উজ্জ্বলতা আনা খুব বেশি সহায় করে। আর সবতকে বেস্ট হচ্ছে আপনার সর্বাঙ্গ আসন, গোটে শরীরের অঙ্গগুলোর উপর কাম করব। সর্বাঙ্গ আসন আমার কি হয়, আমি প্রথমে পদ্ধতিটা আমি ধর ধুনিয়াকে শুই ললো, শুলে আমার দুই ভরি উপরে উঠাব লাগবে আর আমার কান হাতের মানে পিঠির পিছফালে হাত দুখান মানে কান্ধর উপর আমি রাখব লাগবে, গোটে ব্লাড সার্কুলেশনটা আমার তল মূর প্রচন্ড লাগবে, যার ফলে আমার মুখত ল আহে। আর শাস্ত্র কোয়া আছে এইটা আসন যদি করে তাহলে বার্ধক্য সোনকালে নাহে, তো এই আমার কারণে অতি উত্তম আসন। তারপরে শীর্ষাসন যে মানে আমার মূর উপর থিয় হব পারি, তো সবই করব নয়, এইখিন মানে আগতে কোথাও যে এইখানে সব বছর রেস্ট্রিকশন আছে দে কিছু যোনে পারে সব মানে শীর্ষাসন ভাল। আর একটা সহজ আর সবই করবা আসন আছে সিংহ গর্জাসন, সিংহাসন সেইটো আমার গোটেই ফেসিয়াল মাসলখিনির উপর কাম করে, ফেসিয়াল মাসলের টেনশন খিনি দূর করে। তো তেনেকে আর সরুরা আর বহুত আসন আছে। তারপর আমি প্রাণায়াম, প্রাণায়ামটা আমার কারণে অতি উত্তম, কারণ আমি এটাও কোথাও যে প্রাণায়ামটা আমার কারণে বহুতে হয়েছে আসনে আমার কামত আহে, কিন্তু আসনতকে
2: মানে আমার যেটা বয়স ধর 45 প্লাস হয়ে যায় তেতিয়া ধর মেনোপজর আমার কিছুমান সমস্যায় দেখা দিয়ে নহয়, আর সেই সময়খিনিত মানে মেনোপজর সেই সময়খিনিত মানে আমি কেনেকুৱা ধরনের মানে যোগাসন করাটো দরকারি গো?
1: খুব একটা সুন্দর প্রশ্ন তেখেতে করেছে,
0: হয় বাইদেউ ধুনিয়া কোয়েশ্চন করেছে, আর আমার মাইকি মানুষখিনির কারণে খুব প্রয়োজনীয় এইটো। মানে আমার যেটা মেনোপজর সময় বা তার আগর প্রি মেনোপজর যেটা সময় এইখানে আমার কিছুমান আমার শরীর হরমোনবোৰ ইম্বেলেন্স হয়, যার ফলে আমার কিছুমান অসুবিধায় দেখা দিয়ে, হট ফ্লাশেস হয়, তারপর মুড সুইং খুব সোনকালে হয়, এটাই মনটা ভাল লাগবে এটাই ভাল লাগবে। তো আমি যদি রেগুলার যোগাভ্যাস করে থাকো তেনহলে এই সুবিধাবোৰ আমার নাহে, কারণ আমার বডি হরমোনটা এটা ব্যালেন্স হয়ে থাকি। আর তার কারণে মানে কলো সর্বাঙ্গাসনটা করবো যে সবতকে বেস্ট এইটো, তারপর বাটারফ্লাই বলে যে বদ্ধ পুনাসন, বদ্ধ পুনাসন করবো, উষ্ট্রাসন করবো, মানে অলরেডি নাম লোসে আর সেইখানে আসনের আপনার সৌন্দর্য চর্চার জড়িত বলে কব নয়, প্রত্যেকটা আসনের বহু বেলেগ বেলেগ বেনিফিট থাকে। তো ধনুরাসন করবো, তো এনেকা ধরনের আসনখিন করবো, গ্রাইন্ডিং পোস্ট করবো, বিভিন্ন বেলেগ বেলেগ আসন আছে। আর তারকে মানে কলো যে প্রাণায়ামখিন যথেষ্ট করবো, প্রাণায়াম করব, কেতিয়াবা এনেকুৱা হয় যে আমার আসন করার সময় না থাকে, অকমান আপনি জয়েন্ট মুভমেন্টবুর করে লোক যা আমার সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম বলে কয় সেইখিনি করে লোক, তারপর আপনি প্রাণায়াম করো আধা ঘন্টা, আপনি প্রাণায়াম করো একো নকৰে যদি আপনি বহুত বেছি লাভ পাব।
1: এটা প্রাণায়ামের কথা অকমান জানিব খুঁজছো, এটা যদি এগারী আপনি এটা যেহেতু কলে প্রাণায়াম করব লাগে, কিন্তু প্রাণায়াম আর কেনেকৈ আমি আরম্ভ করব পারো আপনি অকমান?
0: ঠিক আছে বাৰু, এটা প্রাণায়াম বুলি কোৱাৰ লগে লগে প্রাণায়াম শব্দটো দুটা শব্দ পাইছে, প্রাণ আৰু আয়াম। প্রাণ মানে হচ্ছে আমার জীবনী শক্তি, আর আয়াম মানে হচ্ছে এক্সটেনশন বা বহুয়া। তো আমার জীবনী শক্তিটা বড়াবর কারণে যা আমি করা হয় উশাহ নিশাহর ব্যাপার সেইখিনিকে আমি প্রাণায়াম বলে কো। এটা জীবনী শক্তি বলে কোয়া লোক আপনার সকলে জানে যে জীবনী শক্তিটো আমার কোপা আহে বা কেনেকে আহে, এটা ধর আজি আমি প্রোগ্রামটা যে করছো মানে এটা কই থাকিব পাৰিছো, বা আপুনি যে মোৰ কথাখিনি শুনিছে, প্রত্যেক রাইজে মোৰ কথাখিনি শুনি আছে, আপনাদের বুঝিব পাৰিছে, এই সকলবোৰ কাম কিন্তু আমার প্রাণ শক্তিয়ে কৰি থাকে। আমি খোজকাঢ়া, আমি চলা, আমি খোৱা, প্রত্যেকটো কাম কিন্তু প্রাণিক শক্তিহে থাকে। আর যেতিয়ালৈকে আপনাদের প্রাণিক শক্তি প্রাণিক এনার্জিটো আপনাদের বডির ঊর্জাটো যেতিয়া আপনাদের বেশি হয়ে থাকিব তেতিয়া আপনাদের বেমার নহব, আপনাদের শারীরিকভাবে সুস্থ হয়ে থাকিব পাৰিব, আপনাদের মানসিকভাবে সুস্থ।

0: বিনিয়া সারলাম থেকে লাপুয়ান চল।
1: নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কিমে কেবানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দৌঞ্চি লাহেনল এরং আথেংপি চরলুতে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকপো
0: কার্বে জাই মেঘলং পেন আধুনকে পিনাপ কপি পিসি কিরত কপার পঞ্জিমা লবাং সব পিঠাকলে পিনি পেন চিঠান পন এক মেক সেনা পিনাপ লকে আর ও চিকলো মিফাইং করা ট্রক্সি থেলাং আর্নি কার্বে জাই মেঘলং পেন পিনাম ধানে তুম আপরাং সিয়া বাংকে আর্নি ভাং আসন বীরতা আর জু ইকলং গিকজি বীরতা পেনা ফিজং পিনি আসারলাম থি বলং পেন পেনাবলে থসামে নাংলে তুম সারলাম থে তা আর জু ইকলং ইকজি বাংসর রাফি আসানসন কেনাং সদ আলাম জির কেরত কপার জুপন পেনাফি পিনাব লাকে থেলাঙানি পৎসি ই রুই পেন ফংনি কপার জুপন ভরেঙা বিরটা পিনাবং নিতুম ভরেঙা বিরটা আর জুপন দে পেনাফি ই রুই পেন ফংনি কেরত কপার জুপন যাই মে কপা চুনাবাং কচংয়াই আলঞ্জির পিনাবলা বাং সুয়াং রেং লং পেন নিলি নাংলে তুমা ফান নিলি কচং ওয়াই পন লঞ্জির আবাম না পেন কে আকিমিয়া লঞ্জির পাং রুম সি পিনাব নাংলে তুমা ফান নাং পার জুপন ইকজি নিঞ্চি বিকথা লাবাং সুয়াং রেং লং পেন নাং কার জুদুন জি আফান তেংনে ইগ্রে কার বেজাই মে লং পেন পিনাব কে রট কপার জুপন জি আবাং কে লাপু আন হেন লো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আধুনকে এসনকে কেনাং সৎকে পাচিনি আলাম থে আর জুই থা আকাশবাণী গুয়াহাটি স্টেশন অলং আসামিস টি ট্রাইবস বড়ো কার্বি লাপেনকে নেপালি আলাম থে আফান আহুদ আদাক পেন সাই কেকলাম আফান কেজুয়েল এসাইনি আতুম কেটক আসাদলাং নন কে ওয়াংজি আর নিফাইতম কেব্রাইসি ভমকুরানি পেডোপনপ কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং অলং আদা পরফাই কেপ আহুত কপাং চেংপঞ্জি বাং সোয়াসাদ লাংফান এডমিট কার্ড কে বাং ফুয়াটুমাফান মেল আজক পেন পালিতাং তাংল কুমানিয়া বাং ফুজং সি আর নিফাইং কয়রা ফ আংবং এডমিট কার্ড মেল পেন লং লেলাং পুলোতাংতে নিলিতুম স্টেশন আ কোঅর্ডিনেশন আ হামফাং পেন কাচেটং পঞ্জিয়া ফানসি পাচিনি পনল সাদলাং কে টকভান কেওয়াং আহুত বাং ফুয়াটুম বাং এডমিট কার্ড আলং ইপাক নংহেট কাচে নে মেথাং আমহর আতাংতে আ ফটো আ আইডেন্টিটি কেওয়াং লাবাং সবাংকে কেনাং সরল লাসুপথত নিচি বিকা কোমানি আবাং ফুজং সি আর নিফাইং কয়রা ফ আংবং এডমিট কার্ড মেল পেন লং লেলাং পুলোতাংতে নিলি তুমা স্টেশন কোঅর্ডিনেশন আহাম ফাং পেন কাচেটং পঞ্জিয়া ফানসি চুমিং রিপন্ড লাপেনকে সাতলাংকে টকা ফান কেবাং আহুত বাং ফুয়াটুমা বাং এডমিট কার্ড আলং নন হেড কাচেনেপ ইসি মাতাংটে এপাক ফটো আইডেন্টিটি কে চুয়ান লাভাংকে কেনাং সব বিনং কেনাং সব কাপাচিনি আলাম থেকে পিনি লাপান চল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্ত পিনি কার্বিয়া জাই মেঘলং পেন সাং পিমার আং ডেং আলং পেন কাছে থান আলাম জির আর জুপন পেয়াপ্রাং নন আর্নিকাং সাম পরফাই প্লিপেন্ডতে আসামিস আলাম থেপেন বীরটা আঠেপি আর জুপন

0: pan ilini pulo ki phir ke thage hin pen takar bi pia tumsi ke omuchot maten te karbi bi maratum si pin sumaratum phan ke claim ke dam omuchot pu tate nal hin pisi pu po
1: la banke nilin men ta hoklo sorlo tum banke la imit thang mata pi ke thak pen si chi pangreng pon a hisap lo la banke ke nang chor lo
0: ante la pi ke thak lok man ta edon hem pareng phun unjima
1: la banke imit thang pin de supot pini banke ador so da por la bangote a hokalam chi pangreng un
0: tante la puson te boktara la puson hiti kula te dung doma ke jor mi medam dim nang lige pono hormu anang erji
1: la bangke nani meeting son dun pe ki son along chipak la anang po la ke chingru me si thi dung a program lo thi dun po joron po
0: ante di punema puson nang lipan e son alam the nar julang kar bia so tum ke non ke inglong mote tho si nang sona bangke omulo thoi lang sun tuklo le putang te daga bangke ka choklem chu dam nang ji atowar du pik hala bang so to warang bong ta ili tum lo han kar che la pen ke asa pasup long le phelang do tum bang ke saikati ki tang te saikati ki long bang ke tum pin so se ke thelong ke ong tang te arlo so tum dak a phading abi mani
2: a phading abi kali la dak ta so arlo tum si kong thula so arlo tum ke so pin so hai ke bai dam pula ta alang pham jor pan pudu sa ke jun la phan ta hem pen thik pon edala aso an ke thondun along alam so so pin so phan sa pa jun ko chili phudun nala ali gi buida cherab dun soke adang ko an ma ke the la so e don na emu si dang chi di kep le kati gi pete so pin so tum e dun de so alu tum si e de di alang ajir le chi pon pusita me ami thang le ani bang e dun pusita me la ke so pin so tum kali pin lo so alu tum si iklem dul so alu tum ke ahe makam ji he ma lo kam da chiklem kang thaila ri da kam ta so pin so long cherab dun pen kati ki na thu ta soke e a hudat kali lo ke ro da hu ta la putak thang lo কেরো তা আমি থাং চির দুন লাংসলো তুমকে লাপেলা মুথে চির দুন হেমাং চির রক্ত মরণ কি পিয়ান তা চেরাব দুন লাসিসলো তুমি সুপিন সুফান কেরাব দুপি কাচেরাব দুন অং পি সুপিন সুপেনাং পাটা সলো তুমি একাম কি ক্লেমানিং আবার হিতা কে দুলাপেন কে কি ক্লেম তাকে অং
0: আনতে এদন হেম জং সিলা পুসন রে ফোনাং জে ইলি তুম এ কারবি আসা পি মারত কান পিন সুফান জলাং লে পিন পেন আলাং লি তুম মিথাং পেন কেরে ই উনজি আতোয়ার মেসেন্সন আতোয়ার দো মানে
2: লাকে কে চিং সি মো পেন জিথান সন লা কি ফির কে থাক পেন কি ফির কে থাক পেন তা টাঙ্কা পয়সা চি পাং রুম বালং তুম বেং চি বি থেক লা পেন লা সো টাঙ্কা পেন আলং তুম আমি থাং সাইতি কি দুন লং লে পসে তা মানে আলং লে বন্ধ খাং দুন পো হাল হায়া ধি সুক্তি পেন দা লং তুম চি পাং রেং উন লা পেন কে লা রং আর জন সক চি পারা তো মানে আসওয়াল লো বাং আলং মন কেপ কে নাম সক দলো জং সি পারাম নন্দ পতে এমন লং পে এডাং আলি চি পলং তো পো নে সান ইনকা না মাং কে এমন পেন দাং থম লং পো লাসন পেন তা কে রেং আওয়ার সাই হালাত টাঙ্কা পুদে দি সক তা লাসো কে রাম নন পুতা দই বম লং লাপেন সাইতি কি কে পিন তা লাসন না সক আমি থাং বাং ফান কে পারাম পেন লক আলি চি পলং পেন তা চি পাং রেং মতে নন তা সুলি বম লা
0: আ হগলো নি তন্তে এই তুম কারবি আংলং আর লবাঙ্কে থ ইংলং সে দুক কপট লা বাঙ্কে মু পেন ইলতুম থান ল এ কাতিকি কাং হয় না বাঙ্কে ইলি তুম সোয়ার লতুম পেন আংকে ক্লাম পুনা লি থান ল লাগে আহ গলাম ল তাতে হালা ইংলং সো তুম বাং হা ইংলং সং কে দো তুম বাং আলাং তুম তারে নাং কই পচো নাং কই পর আপক দুক কপট আলাং লি তুম হালা দাকে ক্লাম কে দাম কি কই পিলন নি
2: লা দাকে দাম তা লা পুসন ল সোয়ার ল তুম সি ইংলং আর পেন থ্যাংকে বান পেন তা থ্যাংকে জর বান দালাং তুম জি পাং রে উন
0: আহ
2: তীর্থাক পেন দদি ফির কে থাক পেন দে আপলং লতে কি ফির কে থাক তালং তুমি থা পিন্দেং সম্পদ লা পেন কা চরা রূপ আ পিন্দেং সম্পদ তা সরল তুমি ক্লেম ইক থাইলা নন পুতা লা পেন কে ইংলং আরিত আনতা আলো সো তুম কোন মা হি ইংলং কারপু আ সক কে ন বাপ কি কার হি লায়ান তা আলং তুমি চি ক্লেম দুন লাং লা পেন কে লাসো আফি ইংলং আরিত পেন থ্যাং জবা লাসো থ্যাং কি জর পন তালং তুম কার বি তুম কে ইংলং সি গতি কি কে অং আ পেন কে ইংলং লং নন পুদা মেলতে থ্যাং তা কা বিদালু সোয়াগলো তুমি লাহাই তাকে জ্বর হান তাকে জ্বর সোয়াগলো তুমি সুপিন সো তুমি আং পারতা আপেন নন থেক দাম তুলং কার্বি আং লং বাঙ্গে লা তার কি বু সুপিন সো তুমি আপ্রাং গে হাকু কু তার কি বু নন বাঙ্গে কালিলো নিলি তোমার দুং আরাই তা দু টেঙ্গারা লং সো পাতি মল সোয়াগলো তুম পেনাঙানান আর সুপি মারা তুম পে কে থাকা মালি লা তুম মাঙ্কে লা চালি গে লং পু তার কি বু বেলেং কি বু আলাং তুম হোলসেল পি দুন্তু পদা টেঙ্গারা লং সো আর বারদাং তে কাই তা গাড়ি বিঠি বলু তার কি জ্বর সুপিন সো তুম বাঙ্কে আজিন তাক লেং পো কি বু বাঙ্কে সোয়াগলো তুম লাহাই তা আলং তুম সুপিন সো লং চিকি কে পেন আর সু পিমার তুম তা তার বু পেন পেনা আন আলি চিপা লং থে
0: আ হক লো নিলা বাঙ্কে মে পিগাম জিরো নিনা লিকে থান লা বাঙ্কে তানে কাপ্রে কাপ্রে গা তোয়ার দুসুলাম
2: কাপ্রে কাপ্রে গা তোয়ার কে লাকে কাপুর হি থে তো মাঙ্কে সুপিন সো তেং সাকুরি তা ক্লেম দুন বম ল আ
0: হ
2: না পেন কে ইলি তুম পুডা মেলতে দোকান বাজার লাহাই তা সরলু তুম সি ক্লেম রং মতি রং বং দোকান তা সুপিন সো তুম মাঙ্কে

0: Ajakong bangkeban pi ta dukan gitu ta no anta kulat gitu ta soal utum si dula tangka poisa cipayam pu lahai ta soal utum si klembong han ke jor pendang lok dukan along rong bong dukan gitu ta lasom ta soal utum si cipang reng teng lok peke thak pen ami thang api acing thang pen aba kian ta ke jor gelang ta soal utum si ciklem asi cipudam lo tangte karbi pomaro tum han man karbi pimar dum ka cipaduk ta ong lapen ke kereng awar sai pata kacing tur awar sai ke soal utum si kamatha bisi busi nili thek dam long
1: a hok lo nila bangke e na lege than pomme pigalam je lo pujong si e thebet pudam ni li pudan te karbia khae tuma bangke ar lo so tuma bang ke ong cho aksai bang e klebek pusi e ili tum ka chindam
0: a hok pudam ni la bangke
1: tangte a hok pep pen isia khae lo mate ili tum karbia khae lo pin sumara phan ni li ari cholang lok mate am hang cholang lok le pin pen nili jong jong pen jong si lasok asai jo klemun tereng ji lasok asai jo klem tereng ji pu non lum ge thegam long ki ong nai go pipilo ni
0: ili tum ge theglang ma teng ke lapulo chopin so tum afan ban de so lo tum han si gormen along ke rapin ni ta do u theglang non medical along ta asa pa ta so lo phan ga chi pi
1: a ho lo
0: la si la hai ta ke reng awar sai long lo asa pu arong tin ta do
1: kalang kalang
0: la si a ke thege the asa kuri ge long de pusita আশা কর্মী পিনতে পেনান আবার সাই চলং কিছু কেলা কিছু কি উনি রং বং আশা বিমার হিয়ান ফান্ত চিরাপ লং পেন আমি থাং হেম সমার বাপ পিনি লাইতা ডক্টর তুম পেতা চিচিং দি মদ লতা চি পাং রং থেক কি ফির কে থাক পেনা চি পাং রং থেক ল লপেন কে লহাই রং লং আশা কর্মী তা নীল তুম কার বি বিমার তুম তা দদুন পিগল লপেন কে লহাইতা কে রং আবার সাই চলং থেক ল
1: মে পিগল নি লাবং কে এ নাং তুম বাং হেনিয়াং বং পেন এ থেবাক থান জি মানি ইলি তুম কো বুসন সি এ নানন কি ক্লেম তাং আনা আকাম পেন তা আকেলে ইক্লাম তো দা লাং পোলা বং সো আলামা পোথা ইলি তুম রেডিও কার জগো টেং ইরা দম ফান ইতি নিবা থান গাঙ্গি মা
0: লাকে নিলি পুদাম ইয়া বং কেলা পোহেন ল সর ল তুম মতে কার বিপি মার তুম হে মাকাম হাকো আসন রা হেম রি রাকাম চিক্লেম চত পোকে চক চি পুনন বং কে ইলি তুম তা চি চিনি সি লোক চাউলি বং চি হুঁদুন পিগল আসো মার লো থেক নাই পু বং কে আপাই তুম মাসি কামাথা পাসিক পিক নাই চেলাং পে মে নাই আসি আপাই মেসেন সে পুলোতে আসো মারটা মেমি লাবাংতে ইসিয়া দায়িত্ব কে থেনাইল রাসি কেরেং আবার সাই পুলোতংতে কি চেংসি বাংকে হেমরিত বুচে দিন পুলোতে সরল তুমাং সিচি মথা না পো আনি হেম মুভির দত নি ফাসি ইনং জুনুজি বা নেসু মারমান মিদাজি আসার বুড়া মতে আপু তুমাংকে কিরি কালান বান উ তা দুপান চন্দ্র দুপ সীতা লাসং বং কে পাদর কে পাদর ডে কে মে কে হিনু কে থাক লাবাকে সরল তুমাং সি বিসি কে মাথা তা কাঞ্চু নাই আপেনকে আসো মারা ফান মুনিত পামানজি আনিসি আপোলো লাপাইলো পুবাং পাচিথান নই পুলোতংতে আসার পিতে মাংসি আবিসি কইকে জপদ আপচে থানচি মুন থেক নাই বসে দিলি মাথা আসমার জংসি ইমান মে পুলোতংতে আপায়া পুতু মাংতা পির কাবুচে বা তাঙ্কা মাহা জংহে প্লাং পুসিতা ফি পুসিতা আলাং নিতুম জংহে লে থেক রে পুসিতা আকায় মাংকে হান্তি গা বেগ দাজি ম ফিতা এসমার পেনসি পির থেকে রেং চত পুসি কাদু বেতাসি মাথা লাসা বাং সালাম সে নীলি মাথা দাম আসি নীলি পুদাইয়া বাংকে রিদি অনাকার জু আজির পিজির পোয়া তুম আফানা তা নীল তুম কেনিং যে পেন কি চকে চক সেটা দুজি মেনে সেটা কার বিপি মারা তুম আনু তিনটা মাথা পি মেনাই ইলি তুম কেরেং আবার সাই লাকে অকল পিন্দেং সুম পট পাহিন কালি নন কে থেকলং হল সরল তুম ফান আকুতা মাতে আফান তা দুলো লাসি বাংলা হাইলে ইলি তুম ফান জংহে সরকার পেন আবার সাই নাং পি পুসিতা সরল তুম আমি থাংয়ং সিচি সিগুন থেকে কাচারুই মতে কে থেক আবে পুলং তে হাল হাই আকাং তুই লাই আবার সাই বাঙালি তুম লং থেকে দিয়ে লাসি হাকু তেং মাথা বম কি তুম কে দাং মতে সকে রি সকে রত লাহাই চেরাব দুন চত পেলে পিঠে কে রেং নি গালি লাসি সোয়ারলো তুম কে মাথা দুন পাং তুই দুন পিং নি সুপিং সো কান মা কি ক্লেম থেক সোয়ারলো লাপান কি ক্লেম উন সোয়ারলো সুপিং সো নন বাংকে আভা কাবেগল লাসি সোয়ারলো তুম কে কার বিপি মা তুম কে নিতা কাচিপা দুঃখ মতে আনি কি দিং বাং তা নিল তুম চে থেকল মতে অং পিক পুসিল তুম মাথা লাসি সোয়ারলো তুম লান সুসে কামাথা কপাংচো থেক পুলোংতে ইলি তুম কারবি আখাই মতে কারবি আংলং তা লান সুসে কাচিং থুর দুজি নাপেন কাবার সাই লং থেক জি পুসি নিলি কাতো উই ফান্তা নিলি হিন পেন পাচিনি
1: মে পিগালাম জিলোনি এ লাবাং সো ইলি তুম কাচিং ওয়াই আলাম থে আপু থাক এ নাংলি সনসুরি লাম থান থে গা পোসি নন পাঁচ চুরো পারলো এ নি এ মিলি ফান্তা চুরো পারলো তান্তে নি ইলি তুম আপরলাম দুকো আপর কে হং হেদার পোসি ইলি তুম কাজি থান কাচি মু মালাম বাংকে পিনি লা পনিং তনো না কার্ডম
0: কার্ডম

অন্যান্য মানুষ থাকিব। প্রার্থীর বয়স 18 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। প্রার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার লগতে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও এন্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকল, ওয়ারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার এন্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, ইয়ার যিকোনো ট্রেডত ITI সার্টিফিকেট থাকা হব লাগিব, নাইবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবিল ইঞ্জিনিয়ারিং ইয়ার যিকোনো শাখাত ডিপ্লোমা থাকা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 14 জুন। ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চত খালি হওয়া পদ পূরাবর FCAT 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। পদর সবিশেষ, প্রয়োজনীয় শিক্ষাগত অর্হতা আর বয়স আদি বিতং তথ্য তথা আবেদনের ওয়েবসাইট indianairforce.nic.in। আবেদনের শেষ তারিখ 19 জুন। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদ পূরাবর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্টেটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী ম্যাথমেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 60% নম্বর পায় উত্তীর্ণ হওয়ার উপরও স্নাতক হব লাগিব, নাইবা স্টেটিস্টিক্স বিষয় স্নাতক হব লাগিব। স্টেটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পদর ক্ষেত্র প্রার্থী স্টেটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, অপারেশনস রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ারে যিকোনো বিষয় লৈ স্নাতক হব লাগিব। আনবোর পদর ক্ষেত্র প্রার্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট ssc.nic.in। আবেদনের শেষ তারিখ 22 জুন। নিয়োগ বাতরি ইমানেই।

সেন্টার ফর কালচারাল রিসোর্সেস এন্ড ট্রেনিং নামৰ সংগঠনে সাংস্কৃতিক প্রতিভা সন্ধান বৃত্তির বাবে সংগীত, নাটক, চিত্রাঙ্কন, ভাস্কর্য আদি বিভিন্ন ক্ষেত্রত অধ্যয়নরত 10-14 বছর বয়সর শিশুৰ পৰা আবেদন বিচাৰিছে। নির্বাচিত সকলক বছৰি 3,600 টকাকৈ জলপানী আৰু অধ্যয়নত মাচুল প্রদান কৰা হ'ব। অগ্রগতির ভিত্তিত প্রতি 2 বছৰৰ মূৰে মূৰে এই জলপানীৰ ম্যাদ বৃদ্ধি কৰা হ'ব। বিতং তথ্য আৰু প্ৰপত্ৰৰ বাবে www.ccrtindia.gov.in এই ওয়েবসাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 31 মে। শ্রোতাসকলে আমার অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাৰ পৰা। শুনাবলৈ লোৱা হৈছে আন এটি বৃন্দগান, গীতৰ কথা নলিনীবালা দেৱীৰ, প্ৰযোজনা মুকুল বৰুৱাৰ।

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া নিশাৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী নিশাৰ আঞ্চলিক বাতৰিৰ সৈতে মই অৰূপ কুমাৰ শৰ্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উন্নয়ন, সুশাসন আর জনকল্যাণের জড়িয়ে এখন শক্তিশালী, আত্মবিশ্বাসী আর আত্মনির্ভর গড়ি তোলাটোই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে অভিহিত করেছে। বিধানসভার আজি রাজ্যপালের ভাষণের প্রতি ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করে ডক্টর শর্মায় কয় যে অর্থনীতির স্বাস্থ্য, যুব শক্তির সামাজিক সম্প্রীতি প্রতিটি ক্ষেত্রতে রাজ্য নতুন দিকত আগবাড়ি সমর্থ হয়েছে। কয় যে সরকারে যুব সমাজ আর মহিলার সুরক্ষাত সর্বাধিক গুরুত্ব আরোপ করে আছে। সরকার 2,00,000 সরকারি চাকরি দিয়ার সংকল্প পূরণের দিকে দৃঢ়তার আগবাড়িছে বলে মন্তব্য করে। ডক্টর শর্মায় কয় যে বিগত 5 বছরত অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হয়েছে আর চলিত বর্ষত রাজ্যিক মুঠ ঘরুয়া উৎপাদন 8,71,000 কোটি টাকা স্পর্শ করার সম্ভাবনা আছে। ডক্টর শর্মায় কয় যে 2029 চনের ভিতর 10,00,000 কোটি টাকার বৃহৎ অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করব বলে আশাবাদী। নীতি আয়োগের তথ্য অনুসরি রাজ্যের 35% জনসংখ্যায় দরিদ্র সীমারেখার তলর শ্রেণীর ওলাই আসবলে সমর্থ হয়েছে বলে জানিবলে দিয়ে। কয় যে রাজ্যত প্রসূতির মৃত্যুর হার 84 হ্রাস পাইছে আর এই হার রাষ্ট্রীয় গড় 88 কম। রাজ্য স্বাস্থ্য খণ্ডত দ্রুত বিকাশ হয়েছে বলে উল্লেখ করে ডক্টর শর্মায় কয় যে বজালী, গোয়ালপাড়া আর হাইলাকান্দিকে ধরে 14 চিকিৎসা মহাবিদ্যালয় ইতিমধ্যে কার্যক্ষম হয়ে আছে আর 11 নির্মাণ কার্য চলি আছে। কয় যে রাজ্য সরকারে প্রতি জেলাত এখনকৈ চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আগবাড়িছে। সরকারে অহা 5 বছরত 1 জিলা 3টা প্রতিষ্ঠান অর্থাৎ প্রতি জেলাত 1 চিকিৎসা মহাবিদ্যালয়, 1 অভিযান্ত্রিক মহাবিদ্যালয় আর 1 বিশ্ববিদ্যালয় স্থাপনের দৃষ্টি ভঙ্গি আগুয়াই লৈ যাব বলে মুখ্যমন্ত্রীগুলো মন্তব্য করে। ইয়ার পূর্বে মুখ্যমন্ত্রী শর্মায় নবনির্বাচিত বিধায়ক, বিশেষকৈ যুব বিধায়কসলক অভিনন্দন জানায়। বিধায়কসলক জনসাধারণের আস্থা বর্তায় রাখি কাম করে যাবলে আহ্বান জানায়। ডক্টর শর্মায় সংসদত রাষ্ট্রপতির ভাষণের মর্যাদার বিষয়ে উল্লেখ করে কয় যে সংসদের প্রতিগী সদস্যই রাষ্ট্রপতির ভাষণের প্রতি সন্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে ভাষণ শুনে। বিধানসভার দরে সাংবিধানিক অনুষ্ঠানের প্রতি একে সন্মান প্রদর্শনে দেশবাসীর আগত সুস্থ নিদর্শন দাঙি ধরবেন বলে কয়।
2: আমার গণতন্ত্র

0: গণতান্ত্রিক পরম্পরাত বিধানসভায় আটাইতকৈ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর তার বাবে আমি বিধানসভাক গণতন্ত্রের মন্দির হিসাবে আখ্যা দিই। মই আশা করি যে এই বিধানসভার প্রতিটি কার্যসূচীকে আমার সদনের সদস্য সকলে বিশেষ নতুন সদস্য সকলে অত্যন্ত গম্ভীরতার সহকারে লব, রাজ্যের সমস্যা সমূহের বিষয়ে আলাপ আলোচনা করিব আর রাজ্যের জনসাধারণের আস্থা এই সদনের প্রতি যাতে সদায় নিরন্তরভাবে থাকিব পারে তার বাবে আমি সকলে প্রচেষ্টা করিব লাগিব।
1: অসম ভ্রমণলৈ অহা ভূটানের প্রধানমন্ত্রী শ্বেরিং টোবগে আজি গুৱাহাটীৰ নীলাচল পাহাড়ত অবস্থিত মা কামাখ্যা মন্দির দর্শন করে। কালি গুৱাহাটীত উপস্থিত হওয়া প্রধানমন্ত্রীগী রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করে ভূটান আর উত্তর পূব ভারত বিশেষ মাজত দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা আর সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে। এই বিষয়ে লোকভবনত হওয়া এখন বৈঠকত ভূটানের উমহতীয় স্বার্থত দুয়োপক্ষের মাজত সহযোগিতা বৃদ্ধি আর সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বহুকটা বিষয় সামরি লওয়া হয়। চুবুরিয়া রাষ্ট্রখনের প্রধানমন্ত্রীর ভ্রমণক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে ভারত আর ভূটানের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রতো ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীগীর এই ভ্রমণে উপ আঞ্চলিক সহযোগিতা অধিক শক্তিশালী করার উত্তর পূবত বিনিয়োগ আর বহনক্ষম উন্নয়নের নতুন সুযোগ মুক্তি করব বলেও উল্লেখ করে। বজালী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগে মোবাইল ফোন ব্যবহারের ফলত পাঠদানত ব্যাঘাত জন্মার প্রতি লক্ষ্য রাখি আর শৈক্ষিক পরিবেশ অধিক উন্নত করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ লৈছে। সেই অনুসরি এতিয়ারেপরা শিক্ষকে শ্রেণীকোঠালৈ মোবাইল ফোন নিব নোৱাৰিব। শিক্ষা বিভাগে জারি করা নতুন নির্দেশনা অনুসরি শ্রেণীকোঠাত পাঠদান চলি থাকার সময়ত শিক্ষক শিক্ষয়িত্রীসকলে ব্যক্তিগত কামৰ বাবে মোবাইল ফোন ব্যবহার করব নোৱাৰিব। সরকারি নির্দেশনা পালন করবলগা থাকিলে বা বিভাগীয় জরুরি কাম থাকিলেহে শ্রেণীকোঠাত মোবাইল ব্যবহারের অনুমতি প্রদান করা হব বলে নির্দেশনাত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমার এটির বাতর ইমানতে শেষ হল। পরবর্তী বাতর বুলেটিন কাইলৈ পুৱা 7:05 শুনবলে পাব।

কিউরে গুন গুন গুন গুন গুন গুন করে গুন গুন গুন গুন গুন গুন করে আহা মই মরি যাও মরি যাও আহা মই মরি যাও।